নাকো মায়ার খাইলাই চন্দ্রা ভাব, আউনি জানি মূল বাটো বন্ধা ভাব, রানী ঘাটাই মা